0: গোষ্ঠী এই আক্রমণে নিজকে দায়ী করেছে। রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই ঘটনা নিন্দা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা ২৫ বর্ষ পূরণ হয়েছে। জনসেবার দেশসেবা মন্ত্র আধারিত জয়যাত্রা এবং এপর্যন্ত জারি রয়েছে নিরন্তর অঙ্গীকারবদ্ধতা প্রকাশ করুছি। সেবা এবং সুশাসন দৃষ্টি রক্ষে কেন্দ্র সরকার ২০৪৭ সুদ্ধা বিকশিত ভারত লক্ষ্য পূরণ লাগে নিরন্তর কার্য করে আসুচ্ছন্তি। সমাবেশী বিকাশ এবং সামাজিক সশক্তিকরণ জরিয়ারে এই উৎসর্গীকৃত সিদ্ধান্ত জীবন্ত রূপ নেইছি। সেবা সংকল্প অভিযানের আজ এই স্বতন্ত্র ধারাবাহিকরে আমি আপনার স্বচ্ছ ভারত মিশন জরিয়ারে দেশের সামাজিক এবং স্বাস্থ্যক্ষেত্রে পরিলক্ষিত হেউথিবা পরিবর্তন সম্পর্কে তথ্য প্রদান করুছু। ২০১৪ মসিহার আরম্ভ হয়েছিল স্বচ্ছ ভারত মিশন স্বচ্ছতা ব্যবস্থাকে এক অবহেলিত জনস্বাস্থ্য সমস্যার দেশব্যাপী জন আন্দোলনের পরিণত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বচ্ছতা সম্মান এবং আচরণগত পরিবর্তনকে এই অভিযানের মূল আধার করেছিল, ফলে ১২ কোটির অধিক পারিবারিক শৌচালয় নির্মাণ করা যাইছিল। ২০১৯ সুদ্ধা ভারতীয় গ্রামগুলিকে বাহ্য মলমূত্র ত্যাগমুক্ত অঞ্চল ভাবে ঘোষণা করা সম্ভব হয়েছিল। এহা পরিবর্তন কেবল শৌচালয় নির্মাণ মধ্যে সীমিত নথিলা। ২০২৪ মসিহার এক অধ্যয়নর জনাপড়িছে যে জেলাগুলিকে স্বচ্ছ ভারত অভিযান অধীনে অধিক সংখ্যক শৌচালয় নির্মাণ হয়েছে সেখানে শিশু মৃত্যুহার এবং বিশেষ করে ৫ বর্ষর কম বয়সের শিশুঙ্ মৃত্যুহার যথেষ্ট কম রয়েছে। অধ্যয়নর আকলন অনুযায়ী স্বচ্ছ ভারত অভিযান অধীনে স্বচ্ছতা ব্যবস্থার উন্নতি যোগু প্রতিবর্ষ প্রায় ৭০,০০০ শিশুঙ্কু মৃত্যুমুখর বঞ্চা যাইপারিছে। এই অভিযানের স্বচ্ছতা সর্বেক্ষণ এক শক্তিশালী আয়ুধ পাল্টি। স্বচ্ছতা বর্জ্যবস্তু পরিচালনা এবং লোকঙ্ক প্রত্যক্ষ অংশগ্রহণ যোগ দেশের সহর তথা নগরগুলিক মধ্যে প্রতিযোগিতা আরম্ভ হয়েছিল এবং সেগুলিকে মান্যতা ও র্যাঙ্কিং প্রদান করা যাইছিল। ২০১৪ অক্টোবর ২ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে হাতরে ঝাড়ু ধরে সফেই কার্য করেছিলেন। সে ৯ জন বিশিষ্ট ব্যক্তিকে এথিপাইঁ মনোনীত করা সহ প্রত্যেকঙ্কু এই আন্দোলনের আউ ৯ জনকু সামিল করিবাকু অনুরোধ করেছিলেন, ফলে এক সেবা শৃঙ্খল সৃষ্টি হয়েছিল যাহা স্বচ্ছ ভারতকে এক সরকারি কার্যক্রমর জন আন্দোলনের পরিণত করিবারে সহায়ক হয়েছিল। এই পদক্ষেপ স্বচ্ছতাকে এক মৌলিক আবশ্যকতার পরিণত করা সহ শৌচালয়গুলিকে স্বাস্থ্য সম্মান এবং মানব বিকাশের মাধ্যম পাল্টিছে। কেন্দ্র বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল কানাডার আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মনিন্দর সিদ্ধুঙ্ক সহ ভারত কানাডা ব্যাপক অর্থনৈতিক সহভাগিতা চুক্তি সেপা সম্পর্কে আলোচনা করেছন্তি। নয়াদিল্লিরে অনুষ্ঠিত বৈঠকরে উভয় পক্ষ এই সহভাগিতা চুক্তিকে চূড়ান্ত রূপ দেবা লাগি প্রতিবদ্ধতা প্রকাশ করেছন্তি। আগামী দিনরে ভারত কানাডা ব্যাপক অর্থনৈতিক সহভাগিতা চুক্তি সেবা এবং সামগ্রীর ব্যবসায় ও পুঞ্জিনিবেশ তথা অর্থনৈতিক সহযোগের বিভিন্ন ক্ষেত্রে বৃদ্ধি নিমন্তে নয়া সুযোগ সৃষ্টি করিব বলে কুহাযাইছে। সামাজিক গণমাধ্যম পোস্টে মন্ত্রী শ্রী গোয়েল উভয় দেশের লোকঙ্ক স্বার্থ পাই এই চুক্তি অত্যন্ত ফলপ্রদ সাব্যস্ত হব বলে কহিছন্তি। জাপানর আইচি নগোয়া স্থিত পালোমা মিজুহ স্টাডিয়ামে আজ বিংশতম এশীয় ক্রীড়া ২০২৬র উদ্ঘাটনী কার্যক্রম অনুষ্ঠিত হব। ভারতীয় সময় অপরাহ্ন ৫:৩০ আরম্ভ হব। উদ্ঘাটনী উৎসবরে অলিম্পিক পদক বিজেতা মনু ভাকর এবং শটপুট চ্যাম্পিয়ন তাজিন্দর পাল সিং তুর ভারতের জাতীয় পতাকা বহন করিবে। এশীয় ক্রীড়ার এই সংস্করণ আসন্তা মাস ৪ তারিখ পর্যন্ত চালিব। এতে ভারতের ৫০০ জন খেলাড়ি ৩৭টি ক্রীড়ার অংশগ্রহণ করিবে। এই ক্রীড়ায় ৪৫টি দেশের ক্রীড়াবিদ অংশগ্রহণ করুছন্তি। এশীয় ক্রীড়ার এই সংস্করণে ৪৩টি ক্রীড়ায় ৪৬৯টি পদক প্রতিযোগিতা হব। তৃতীয় থর জাপান এই বহুদেশীয় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করুছি। ১৯৫৮ মসিহার টোকিও ক্রীড়ার আয়োজন করা দ্বিতীয় এশীয় ক্রীড়া হিরোশিমার ১৯৯৪ মসিহার আয়োজন করা। মুখ্য সংবাদগুলিকে পুনি থরে বিংশতম রোজগার মেলায় আজ ৫১,০০০ অধিক নবনিযুক্ত নিযুক্তিপত্র বণ্টন করিবে প্রধানমন্ত্রী। পরিবেশ এবং জলবায়ু গতিশীলতার ভবিষ্যৎ শীর্ষকরে নয়াদিল্লিরে আজঠার আরম্ভ হব ২ দিনের আন্তর্জাতিক সম্মেলনী। বিজনেস ক্লাইমেট সর্ভে রিপোর্ট অনুযায়ী ব্যবসায়গত সহজতা ক্ষেত্রে প্রথম স্থানে ভারত। পাকিস্তানের এক মসজিদ নিকটে বিস্ফোরণে ২১ জনের মৃত্যু ও শতাধিক আহত এবং জাপানের পালোমা মিজুহো স্টাডিয়ামে আজঠার আরম্ভ হব বিংশতম এশীয় ক্রীড়া।
1: ଓଡ଼ିଆରେ ସମ୍ବାଦରେ ଲେଖରେ ପ୍ରଚାର କଲୁ ଆକାଶବାଣୀ।

0: তেবে এই থিলা সম্ভাবনার বিষয় ঘোষা বলত যে শ্রোতা মানে এথিরে অংশগ্রহণ করিথিলে আর যে মানে বর্তমান আম কার্যক্রম শুনুছন্তি সবিঙ্কু আকাশবাণী জয়পুর কেন্দ্র তরফরু অনেক অনেক ধন্যবাদ এবং সাধুবাদ জনাউছু। তাহলে যিবা পূর্বরু আমি শ্রোতাঙ্কু আগামী সপ্তাহর সম্ভাবনারে কোন বিষয় রয়েছে কহিবা?
1: সেপ্টেম্বর মাসর শেষ শনিবার অর্থাৎ 26 তারিখ সম্ভাবনা পাই আমার বিষয় রয়েছে গোঠো ছড়া। এ সম্পর্কে আপনার নিজের মতামত আমাকে ফোন করে কিংবা নিজ ভয়েসরে রেকর্ডিং করে হোয়াটসঅ্যাপ মাধ্যমে সেপ্টেম্বর মাসর 25 তারিখ শুক্রবার সুদ্ধা পঠান্তু কিংবা ফোন করন্তু। আমার মোবাইল নম্বর হল 9438268568। বিষয়টি পুনি থরে কহি রাখুছু গোঠো ছড়া। তাহলে আজর সম্ভাবনার বিদায় নেছু আমি দুহে মুরঞ্জন
0: মুসুরভি। নমস্কার।

আজিকালি যিয়ে দিয়ে কহুছি মুহ কালে তোতে ভাল পাউছি মতে দেখি কিয়ে মুহ মোড়ুছি কিয়ে বারাগরে জলি যাউছি আজিকালি যিয়ে দিয়ে কহুছি মুহ কালে তোতে ভাল পাউছি।

0: ইয়া বাসয় বাই তাই তাকে বারে তাকে জহরা না দৌড়াতে শ্যামসুন্দর পূজারী না তলে জলকে পেলকে আহাল তাকে হলে না মান্ডিঙ্গা বপি মানে জহরা এলে না
1: জহরা সাম আজ্ঞা পড়ে আয়া বা তাই তাঙ্গি সবু তিকি জহরা
0: নিজ আতে মার রকাতা হাডা কাতা আন ওড়ে জলকে পেলকে আন এদিয়াতে এনেকে মা ককার পদা অঙ্গনবাড়ি কেন্দ্র তা হানেরে অঙ্গনবাড়ি কেন্দ্র হাজানা তাঙ্গে এনানা মেড়া হিনে মার নিজ হাডা আন
1: হাডা আন অঙ্গনবাড়ি তা এনে ককার পদা সুবিধা মেড়া হি নেতাম্বু এনে শিকোবা হি নিরু কিয়া এ যু গাঁ গহিতা কেতে বড়িয়া মানে অঙ্গনবাড়ি আহানা কি তাম্বু সব পুঞ্জিলে আডি নিরু
0: পুঞ্জিলে আডি নিরু আনানা আচ্ছারে মার তো মেশি মানায় অঙ্গনবাড়ি কেন্দ্র তো অঙ্গনবাড়ি দিদি রণ্ডি মানে ওড়ে তামে পাই ওয়াজা হেল থাকি ওড়ে সেবা সুতরা কি হেল থাকি হেল্পর্স কে মাঞ্জা মানে তাম্বু মাঞ্জা এম্বা আ অঙ্গনবাড়ি কেন্দ্র তা ককর পদা হাঁচি সারে এদিমা মজা তাম্বু নিহ নিহকি দিনা বারা অনুসারে তাম্বু মজা হ্যাঁ এছাড়া গুডু হি হিনু বিস্কুট হি হিনু লাইয়া হিনু পিঠা হিনু এলা হি এছে সুবিধা মজা আনে তানি পরে তাম্বু মজা গেতু তলে এন্দু তলে ওড়ে পুষ্পনি ভেনিলে বেসানা ককার পদা রাহ বাহা তলে যা ফিমনু
1: এ পুষ্পনি যে কেবে স্পিয়া হিনে ওড়ে তা এককার পদাই আইকি বেশি সুবিধা হানে গভর্নমেন্ট আর টিভি কে হানে এবে আইকি তাঙ্গ এ পাচিনা দাপে কি মানে কার্টুন আপে যু কণ্ঠে দা এদাঁড়ে লোক খাইতি স্যার আইকি এ বাসিকা
0: হেলে আজ স্যারে তো ককার পদা রাহ বাহ থাকলে হাজিম নেরি এমতা কি তাম্ব হাঁচি স্যারে হাতি এলা টিভি তলে স্কে জাপিম নেরি ওড়ে পাঁচু তলে জাপিম নেরি এলা হে কীতি স্যারে তাম্ব হাজালি রাহা বাহা আনে রে ওড়ে মজা অঙ্গনবাড়ি মানবিনে ওড়ে মার তো মেশি নাই নাইতে বাসা যদি হাডা আতি সারে মা কুই ল কুই সারে কুই তলে হাডা সারে কুই তলে বেস্তি সারে এ অঙ্গনবাড়ি সে কুই তলে যার কুই ল কুইতে কুই তলে এনটা কি সারে মার তো মেশি নাই ইজ মার কুই তলে জলকি পালকে আনে ইয়া বাসকে ককার পদা বারে ইয়া বাঞ্জে বারে কুই তলে জলকি পালকে আহিম নাই মাত্র স্কুল তা হাঁচি সারে ওড়িয়া কীতি সারে কি অঙ্গনবাড়ি তা হাঁচি সারে ওড়িয়া তলে জলি সারে মাজা তাম্বর চেকা আজালা জিসকে আনে রে এমবাটা হাজাল জিসকে মন কি অরে এদা পাই মার যদি নাই ভিতরে মানে কুই লোক ইচি সারে কুই অঙ্গনবাড়ি দিদি যদি আহাম নেই সারে তানু কুই তলে হাডা সারে কুই তলে জলি সারে কুই তলে বেস্তি সারে কুই পাঁচু পাঁচি সারে

0: কুবি হাট আবেশ সারে তাম বসকে রাহা বাহা হাজাল তাকি মিস্তা অরে ওড়ে বা হাজা জাফাল তাকিসকে এবারে তামকে মনসকে হনে
1: সত কাতে এলে যে তাম তাঙ্গু যদি শিখবা এনে তাতে পড়িয়া রাহা আনির কার হাজিলি হানা কেতে না শিখবানির ওড়িয়া ভাষা যাকা শিখবানরু আবে যদি মানে আবেশে কুবি হাট আইছে তো ওড়ে মানে ওড়িয়া হাট আইলে টিকে কষ্ট হনে তো তাঁব যদি এমবে হাতচে অঙ্গনবাড়ি তা হাতচে কি ভাষা যাকা শিখবানির আর এমবে হাতচে যাকা হাট আইলে আডিনির
0: হলে আচ্ছা তাঁব নিন ব্যস্ত সমানা তাঁব যদি এ সংখ্যা জ্ঞান হয়েছে সারে এক দুই রচক পুঞ্জা মাছ সারে ওড়ে ও ই ক খ গ গ ইলে তাহলে তাঁব এনিসকে পুনের ওড়ে রণ্ডি গেতু পাচু দেতা গেতু পাচু তোলে মারো এ অক্ষর জ্ঞান আপে ই সংখ্যা জ্ঞান আপে মারো যদি বেহেন হচ্ছে ককার পদা রচক পুঞ্জা মাছি সারে তাঁব মজা এসে বলতে এক ক্লাস তাহানে রে কাজ ক্লাস তাহানে এ সময় তো তাঁব মজা আজ রে ওড়ে লাজা অরে ওড়ে পাটা থাকিস আজ রে কথা
1: ହଁ ସତ କାତେ ଅଜେ ପୋଡ଼ ପୋଡ଼ ଯାକ ବାହାରିରୁ କେତେ ବଢ଼ିଆ ସୁବିଧା ମାଡ଼ା ହେଇନେ ତ ମା କକର ପଦା ଯାକ ମାର ଅଙ୍ଗନବାଡ଼ି ତ ପିହ୍ନ
0: ହାତେ ହେଲେ ନା ନିଜ ତ ହାଡ଼ା ଥାଏ ଅଡ଼େ ମାଙ୍କେ ହାରକା ପୁଞ୍ଜାଲ ବେଶାଲ ତା କେଞ୍ଜି ର ଅଙ୍ଗନବାଡ଼ି ଦିଦି ମାଞ୍ଜା ନେ ଏ ଦିଦି ମାଞ୍ଜା ମା ତଲ ହାଡ଼ା କଥା ହାନେ ତାନ ତାଣ୍ଟି ମାର ବେନ
2: ଦିଦି ନମସ୍କାର
3: ସାର୍ ନମସ୍କାର
2: ପରିଚୟ କାର୍ଡ଼ ଏହା ଦିଦି
3: ହଁ ନାନୁ ତଳକୁ ମାଣ୍ଡି ଯିବି କାଲିପଦର ଅଙ୍ଗନବାଡ଼ି ମାଏ
2: ଅଙ୍ଗନବାଡ଼ି ମାଝି
3: ହଁ
2: ହାତ ଅଙ୍ଗନବାଡ଼ି ତା ଏନେ କାମ ହେନେ ଦିଦି
3: ର ଆଜ୍ଞା ବାଣ୍ଡି ସଞ୍ଚାର ହାତେ ଏମିତି ଦିନଟି କକାଶ କି ପଦା ଯାର ନା ଆନି ହଜାର ଦିନ ଏବେ ତାକି କାମ କି ହେଇନ ମ୍ୟାମ୍
2: କାମ କି ହେଇଛି
3: ହଁ
2: আচ্ছা এই ককার পদা আনি এন এন সুবিধা মজা আনি মি পঞ্চায়েত ইচার মি অঙ্গনবাড়ি কেন্দ্র
3: পুষ্টিকর খাদ্য ইঞ্জিনিয়ারি এদা হিপকা হিনে গুন্ডা আকার তলে কি গুডুয়া এই গর্ভবতী প্রসূতি আয়স কাকে ওড়ে ছ মাসটি এ তিন বর্ষ ককার পদা আঁকি ওড়ে তিন বর্ষ আহাচ্ছি সারে তিন বর্ষ আহাচ্ছি হ্যাঁ এ ককার পদা আঁকি প্রি স্কুল তা ইঞ্জিন জয়েন কি হিনমি প্রি স্কুল তা তো আর দিন হিসাব তলে চিন্তালি ইপকিয়া হিনে সোমবার দিন আহিনে ডালমা ভাত চিম্পনি পরিবা পক কি হ্যাঁ হ্যাঁ ওড়ে মঙ্গলবার দিন সিজা অন্ডা ডালি হ্যাঁ সিজা অন্ডা ভাত আর বুধবার দিন দিন তরকারি অন্ডা তরকারি ভাত আর গুরুবার দিন সিজা অন্ডা ভাত আর শুক্রবার দিন সিজা তরকারি আউ ভাত শনিবার দিন সিজা অন্ডা আউ ভাত
2: ওড়ে এই চক তো হিপ কেহেন ওড়ে না হিন জর বিস্কুট কি র
3: লাই মর্নিং স্ন্যাক্স ইন জি হিপ কেহেন এম সোমবার দিন চুড়া লড়ু ওড়ে মঙ্গলবার দিন বাদাম রাশি লড়ু ওড়ে গুরুবার দিন গজা মুগ ওড়ে শুক্রদিন ফল ফলমূল হিপকা হইনে ওড়ে শনিবার দিন
2: মিলেট হিপকা হইনি কথা আতে তিন কথা তো ব্যস্ত আছে দিদি আতে পাট জাপিন কথা এই ককার পদা মিলা ডলা মান্ডর ক্যা তো এছে বর্ষাটে এছে বর্ষাটে জাপিন রে
3: তিন বর্ষাটে ছ বর্ষাপে এ অর্থলে মাম্বু আই বারে গীত মাধ্যম তলে ককার পদা আনি বুঝো কি নাই হ্যাঁ খেলো মাধ্যম তলে এন কি ককার পদা রঙ্গ চিহ্ন আনে রি তামে সূক্ষ্ম মাংস পেশি এন কি গঠন আনে এ বিষয় তলে ককার পদা তলে কাহি নমে ওড়ে কাহিকি নমে খেলনা খেলনা এনা মাটি তলে আপে কি এনে জিনিস ইলে কি চা কপি আপুকে না ইলে কি ওয়েস্ট জিনিস কা বাহারে কুতকে আনা আজকে কোকার পদা পারাতা পিকে
2: তাতে সারে জাফি জারে
3: জাফি নমে কি এদা এন কি তিয়ার কি নাই কম দাম তলে লাবু হিলা না কি এন কি মানা বনো কি হ্যাঁ এন কি রো মেটেরিয়াল কি হ্যাঁ এটা লাগি নাই
2: হ্যাঁ বার সিনিয়র আপে কি রো বেচি মেশাল থাকি অজে
3: হ্যাঁ
2: নিহি জিনিস বা ডেকোরেশন কিনলে হ্যাঁ হলে তো প্রকার দিবা কোকার পদা আনি থেকে কাহু তলে জাফিন জেরে আমার পাঁচ তলে

0: আছে যেতে তোলে হায় এলে জাপা সারা তো উড়া উড়া কর প্রধান তো এবারে বাহরে কাহু জাপা সারে কে নি
1: এমন জিনিস কোকার পোদা আগ্রহ হিনে রে এবার চিন্তাধারা হিসাব তোলে মামু এবার এরেঞ্জ কে হ্যাঁ কোকার পোদা আনে মা অনুষ্ঠান তো হাঁটা হ্যাঁ বারটা পে ইটা হ্যাঁ এবার তোলে মামু পুরা ক্লোজ হ্যাঁ এনে গিলো ইনমি মামু মা বিষয় এনায় না গাইডলাইন মানে এই হিসাব তোলে এবার আই চলো কি ইনমি
0: এমাটা মজা আমনে টার কি উনা উনা মানে রে জিরোটা

0: তাতে নানা বপিসকা ইচ্ছে নিহ নিহি পাচানো এ কথা তো মানে পাঁচু তো বেচাই ওড়ে কথাবার্তাসকে বেচাই ওড়ে অঙ্গনবাড়ি দিদিসকে মাগে নিহ নিকি তামি কামাতে ব্যস্তাতে নিহি জো হতাতে পাঁচুসকে নিহি জো হতাতে হাতিনে এর অর কাতামার হাড কথা আন
1: নমের দোকা ইচি সার তোমার পুঞ্জা নে মা লোক পাই এচে বেলা নমরে পিস্তে ওড়ে ই নমরে আনোদ সার মারো এলাহ ডয়া হাজি নাই হাটাতে হাটে কলাকাশ কড়া হাজি নাই লেন জুসকে ডয়া হাজি নাই এচে বেলতা যদি গাড়ি নমরে আয়াতে ইচি সারে এচে বেলতা বেশি হানি মানুষকে আওয়া হাজি নাই তো এদা পাই তাই ভাই সবুবেলা মারো চিন্তা কিন সবুবেলা দেহতি ইচি সারে যাহার আঙ্গাউড়লেতি যত্ন ইদাতে হারেকা যত্ন ওড়ে আঙ্গাউড়লেতি যত্ন যদি নিহিকি মারকি হাকডাই ইচি সারে রোগ যদি বাতে ইচ্ছার মাগা থাকি গাড়ি বাধা আয়ানে
2: নিবেস্তিলে আজ্ঞা তাঁবু যদি নম্বরী আহানা রিদিনা কি তিন দিনা আহানা যদি তাঁবু যদি হাল্লু লেঞ্জু লেঞ্জু কি হাটা হাটা যদি রয়েছে তাঁকে থেকে অসুবিধা আনে এনে এনে রোগ জাকাবা আনে তাঁকে
1: এদা পায় এলেনেরি যে স্বাস্থ্য ইচি সারে নিজের তলিসেকে স্বাস্থ্য সম্পদ আতে এদি কাজাইকে এদা কি তলিসে সিনিকি নাই মাগা ডাবু মানবু কি জ্ঞানসকে মানবে মাত্র মা দেহ যদি নিহি হলে ইচি সারে স্বাস্থ্য সম্পদ ইচি সারে মা আঙ্গাউলে যদি নিহিড়া তু ইচি সারে এদিয়াতে হারেকা অসুবিধা ওড়ে গাড্ডু অসুবিধা বানে বেস্তি সমানা এ দন বিদ্যা ইদিসকে ডাই মানবেসা মাত্র স্বাস্থ্য তলিসে আঙ্গাউলে যদি নিহি মানু ইচি সারে মারো নিহি নিহি নিডা বাদ কাছি জালে আডি নাই এমাটে মা যাহা মা দন ত্যাপে কি মা জ্ঞান ত্যাপে বারে তি চালকালে আডি নাই লেম্বালে আডি নাই এদা পাই তলিসে মারো মা স্বাস্থ্য পাই মা আঙ্গাউডলি পাই ওড়ে মা বারেতে পাই যে মারো তলিসে মা যাহা মারো এনেকি মারো নিহিকড়ই নাই এনেকি মাগে নম্বর দেখাবা এনেকি মাগে এনিলতি রগসকেবা এদা পাই যে মারো হারেকা চিন্তা অনপিনাদি মানে
2: সত্য কথা আজ্ঞা মা দেহ মা দেহ যত্ন কিনি কথা আনা ডায়ু কি শিক্ষা পে কি স্বাস্থ্য
1: বারে তাকে যে দেরণ্ডে নেহে কথা ওড়ে সবুবেলা মারু সিনিকিন যাহার আঙ্গাড়লে তো যত্ন কাকুডিন তা নিজে চ মা কোকার পদাম বুড়া বুড়ি বারে তাকে ঝিঁসকে মার সবু সিনিকিনাদি মানে র মার তো মেশিম নাই রজ রজ র লোক কি নমে রাতে ছাড়ে অর লোক তাকে আহানে আয়া কাচার আবা কাহানে আবা কাচার কোকার পদা বুড়া বুড়ি শৈ ভাই বারে তাকে সে লাহি আহা চাচিনে তো এদা পাই যে যে তানি কারণ পুনাই মানে ওড়ে এন তাকে যে মাঝে বুড়া বেড়ে ওড়ে বারে লোক তাকে এন কাহিম জানে ইদানে হলে মার অনপানা এনিসকে র কারণ রইনে যে মার নিহিকি সফা সুতরা খাদ্য পাটে কিঞ্জি লাই কিংবা হাম্বর দুক পাটে সফা সুতরা লেম্বে লাই কিংবা মা দারি মারি ইলু দারি মারি হলে নিহিকি সফা সুতরা কে হামণ বাই কি মার পাটে নিহিকি সফা সুতরা ডয়াই কি খাদ্য উপরে সে দেড়ইতে নলে নিহি কাদি মার চিচে লাই যেতবেলে মার সিরহি কাদি মাজিত কাদি ওড়ে ইলা হি যদি মার তিন অচি সারে কি নেহি জিনিস তিনে উঙ্গা আপু কি পনিপরিবাসকে আপু নেহি জিনিস সজ জিনিস সচ জিনিস মার তিন অচি সারে হারেকা হজিনে তো এই কথা মার হাডা হি চাই পুনেলে যে কার্যক্রম হাটা তাকে রিদিনে মঙ্গলবার ওড়ে শনিবার
2: মাদনাপুটা বারো ঘন্টা তিরিশ মিনিট তা বেসপি আহিনে
1: মাঙ্গে হলে চিঠি হিয়াদু মা ঠিকণাতে পুনেলে যে কার্যক্রম মারপথ কেন্দ্র নির্দেশক আকাশবাণী জয়পুর
2: জিলাতে করাপুট
1: পিনকোড নম্বর 7640005
2: 12 তাকি জহরা।

230690। বিষয়টি পুনি থরে কই রাখুছু, তাসার লাগি মাটির যতন। কার্যক্রম সম্পর্কে সূচনাটি এতিকরে শেষ হলা। আকাশবাণী জয়পুর প্রচার করুছু কিশোর ভারতী কার্যক্রম। প্রযোজনা করিছন্তি মনীষ কুমার ঠাকুর, উপস্থাপনা করিছন্তি মিনতি রানী নন্দ।

0: Ale, ketlus ibanje?
1: Ketli be khai mama?
0: Na yaji ha to dekhli mo sar da lagla. Kenti bole suman boitok aram no ketlus tu.
1: Nari.
0: Na yaji gor din enti sob din
1: sob din to senti bela be gaili ni ari ti yaji kholis ni mokhe.
0: Bel re re kha munda bandle phone se pani otoksi. Bel jodi sari jaisi. Ari pani no re level tu munda bandle khai loda khana.
1: ওই যে তুই কাতা কইলুস নি যে খা কে দৌড়ি করি কইলুস নি কাতা আমি সমজি না পারি তোকে
0: প্রথম জোয়ার কর দে তা প্রথম আসো আসো জোয়ার করব কাতা কি নাই
1: ওই করবার
0: পাত্রী গালুস কি নাই
1: তোকে দেখি তো পাত্রী
0: হ্যাঁ সেন দে জোয়ার কর দে
1: জোয়ার লাগো ভাই মনি মন
0: আলে মুইম স্যার জোয়ার কর দিল নি এটা আগা বেলর কাতা কইলি নি মুই জোন বেলে তো ভুক লাগা বেলে খাইলি আ তো ভুক চাড়ছি
1: ওই সপ্তাহ খা
0: তোকে সে ভুক মোলা পতে খাইলি সে তো ভুক চাড়ছি কি
1: নাই
0: আর গাগর নসি আরি সবুর গোটে বেল কালাতে বললি কার নাই বল নাই দেখ তুই বেল কালে লেখা আছে ধান পাচ্ছি বেল কালে লেখা কুকুরা ডাকছি।

0: বেলকা লেলাকা সব এসি তো আর খাই
1: সব রকম নাই বেল উঠছি বেলকা লেলাকা সে বেল মিশা বুড়ছি তোর জন মিশা উঠছি বুড়ছি সব বেলকা লাগা
0: ওই মা পুরু তোর মনে খাইটা আছে খোয়াই লালি
1: মনে বলে তো মর্তানি অপরাবল আছে বলে গোটে কাতা লাগে ই আমার যে সুরু সুরু ফিলাট হোক আছ তাহলে কাইটা আমি বেলকাল দেখ করি তাহলে যত্ন করবার আছে তাকর টিকা করার মন বেলকাল দেখ করে করবার আছে
0: বলে জন সময় জন টিকা দাবার খাতা দাবার আছে বলুস না
1: নাই বইলে প্রমাদ আছে
0: সত্তা খা
1: যদি সেমনকে টিকাকরণ ন করব সে আমার অগমেরে মা মাই জীবন মিশা বলবে
0: ওই
1: গর্ভবতী মা মন তাহলে মিশা বেলকাল দেখ করে সে জন মাসের জনটা দেওয়া কথা দেবার আছে ফিলার টকিকে যেমন মিশা জন বয়সে জন দিনে জন মাসে জনটা দেবার আছে টিকা মন
0: আছে
1: আর নাই গে পাথরলি নাই গে হাটে দেয়ারলু নাই গে এবার বেলকাল দিয়ে করে আমার টিকাকরণ করু আমার পিলা টকি মনকে শানসুরুটা মনকে সেমনকে সুস্থ সবল করু
0: তাই
1: বলে যদি আমার পিলা টকি এবে সুস্থ সবল না এলে আমার দেশ মিশা লিড় লড়াই যাইছি দুর্বল হয়ে যাইছি আমার গর দুর্বল যাই সব যাক দুর্বল হয়ে যাইছি
0: গীত শুনলে আজি বৈঠক মজা লাগছি যে গীত শুনি দেখাই

0: তাকে তো কিছু নাই এবার তোর পুচি আছে
1: সুদর্শন আয়ুর্বেদিক ডাক্তার জয়পুর
2: বড়িয়া কথা হলে তুমি আয়ুর্বেদিক ডক্টর ভিতরে কাম করি হি কেটে বরস হয়ে দিয়েছি বাবু
1: প্রায় পাখাপাখি 35 বর্ষ হয়ে গেল
2: বড়িয়া কথা হলে বাবু কইটা সি
1: মূর্ছা রোগ হলে প্রথমে তাকে পরিষ্কার জায়গায় তাকে শোয়া দেবে যদি সে তো জাণিপারি না হঠাৎ পড়িযিব তাকে গোটে পরিষ্কার জায়গা দেখি তাকে শোয়া দেবে শোয়া দেখি তাকে গোটে কড়কু লেটে দেবে তার মুন্ড পাখে কিছু যেমনি মুন্ড কিছু মাড় ন হব তা পাখে যে থাকবে সহায়তা করি তাকে স্থির ভাবে রক্ষা ইয়ে করবে অল্প সময়

0: পরে তার মূর্ছা রোগ অটোমেটিক তারা কমে যাব।
1: এটা কাইতের পায়ে হিসেবে ওই মূর্ছা রোগ
0: এটা গোটে স্নায়ুবিক দুর্বলতা ও যেটা আমরা কুহাছি ব্রেন র কিছু অসুবিধা থাকলে তার মূর্ছা রোগ আসিপারে।
1: হুম হুম এলে তাকে কিন্তু বল করেছি
0: তাকে তো আমরা মেডিকেল ইয়ে অছি আমরা ইজি গোটা হচ্ছে, তারপরে আমার পরীক্ষা করা হচ্ছে,
1: হুম হুম
0: আমার
1: ইজি
0: তারপরে
1: বলে সাইটা বাবু
0: এটা গোটে টেস্ট করা যাব ইজি
1: হুম হুম
0: মেডিকেল টেস্ট করা হচ্ছে,
1: হুম হুম
0: চেক আপ কলা পরে জানা পড়িব ব্রেন রে কোটি কোন অসুবিধা হয়েছে তার জানি হব।
1: হলে ইয়ে চেক আপ টা খাইটা বলে আয়ুর্বেদিক
0: না
1: মেডিকেল
0: না এটা গভর্নমেন্ট মেডিকেল রে হচ্ছে,
1: হুম হুম হুম
0: তাকে চেক করিবে,
1: হুম
0: করলে জানিপারিবে যেমন নিউরো সর্জন আছে সেমান জানিপারিবে।
1: হুম হুম
0: আয়ুর্বেদিক মানে আপন তাকে স্থির ভাবে রাখি, তাকে আমার যেমনি ব্রাহ্মী অছি
1: হুম হুম
0: আউ শঙ্খপুষ্পী অছি, তারপরে আপনার বচ অছি,
1: হুম হুম
0: এসব কু যদি মৌ সাঙ্গে মিশাইকি দেবে তার ধীরে ধীরে কমিবার আশা রয়েছে।
1: হুম হুম
0: আর গোটে ঔষধ হল বাত কুলান্তক রস,
1: হুম হুম
0: তাকে বি প্রত্যেক দিন গোটে গোটে ট্যাবলেট যদি দিন তিনথর দিয়া যাব,
1: হুম হুম
0: বড় পিলামানঙ্কু তিনথর দিয়া যাব আর ছোট পিলামানঙ্কু অধা আধা বটিকা দিনকু দুইথর দিয়া যাব,
1: হুম হুম
0: দেলে তার সে মূর্ছা রোগ আস্তে আস্তে কমে কমে আসিব।
1: হেলে ইয়ে মূর্ছা রোগ হেলা বলে আমি কিন্তু চিনা পড়ছি বাবু এটা
0: দেখুথিবে পিলামানে সে হঠাৎ হাত গোড় ছাটিকি পড়িযিবে, সেমানে
1: হুম হুম
0: কেতে কাকার জিভকু বি কামুড়ি দিয়ন্তি,
1: হুম হুম
0: মূর্ছা হেলা বেলে পরিষ্কার বি করিদিয়ন্তি, হাত গোড়কু পুরা ছাপন্তি বহু সময় ধরিকি,
1: হুম হুম হুম
0: সেটা দেখিলে জানিপারিবে যে মূর্ছা রোগ অছি।
1: হুম হুম হেলে সেটা আজীবন তার দেহ রয়ে যাইছি কি না জীবন যাক ভুলে যাইছি বাবু সেটা ট্রিটমেন্ট করে
0: পিলাবেলে টিকে রহে, তারপরে ধীরে ধীরে তাকে যদি ঠিক ডাক্তার পাখে দেখেবে
1: হুম হুম
0: তাহলে সে ওষুধ খাইলে সে রোগ ভালো হয়ে যাওয়ার বহুত
1: হলে ই রোগ
0: আশা।
1: হলে বিপদ কি বিপদ নাই
0: না বিপদ না, যদি পানি দিয়ে থাকবো পানি দিয়ে তার বাহারি পড়লে মানে পানিতে পড়িকি মৃত্যু হয়ে যাব।
1: হুম হুম
0: গাড়ি পাখে জন ধরুন বাইক কিছু চলাউথিব বড় লোক, তার বাইক রে পড়িগলে বি তার দুর্ঘটনা হয়েযিব,
1: হুম হুম
0: যাওথিবে আপন রোড রে পড়িগলে মধ্যে তার সেটা মৃত্যু হয়ে যাওয়ার আশঙ্কা আছে, তাকে বহুত মানে তা পাই জন সহায়ক রোথা দরকার সবুলে।
1: হুম হেলে বাবু এই যে মূর্ছা রোগ সেটা খাইটা বলে সে বংশানুগত রোগ বলবাই সিন্তি কি না আর কিন্তু এটা
0: না না বংশানুগত এতে রহুনি, কিন্তু জেনারেলি যেমানকর জন্মগত ত্রুটি কিছু থাকে,
1: হুম হুম
0: সে জন্মগত ত্রুটি জন্ম হলা বেলে যে ত্রুটি কিছু পরিলক্ষিত হয়ে থাকে তাকে ধরিকি সেই জিনিসটা বিশেষ ভাবে
1: জন্মগত ত্রুটি বলে সেটা খাইটা বাবু
0: হ্যাঁ কেটে পিলা কান্দন দেনি জন্ম হোক, তারপরে তার জন্ম ঠিক ভাবে হয়ে নথিব, তার ব্রেন র পরিপক্কতা আসি নথিব, এসবু যদি ঠিক ভাবে হয়ে নথিব সে বি তার এই রোগ হবার আশঙ্কা আছে।
1: বলে তুমি বলবাটা জন 7 মাসে ডেলিভারি যাইছি গোটে গোটে মাইজি টকি মানে 6 মাসে মিশাই যাইছি সিন্তি হলে রোগ হয়েছি কি
0: না না সেটা তো দুর্বল শিশু জন্ম হব,
1: হুম
0: আর দুর্বল শিশু জন্ম তার নিশ্চিত ভাবে ইয়ে মস্তিষ্কর বিকাশ ঠিক ভাবে হয়ে নথিব, আর তারপরে আপনার এই যে মস্তিষ্কর বিকাশ নহলে তার সবু প্রকার রোগ হব, তার মানসিক রোগ হব, সে ডেভেলপমেন্ট হবার বহুত বিলম্ব হব, তাপাই আমার গোটে মেডিকেল রে সহল রোগ নিরূপণ কেন্দ্র গোটে অছি গভর্নমেন্ট মেডিকেল রে ডিআইসি বলে অছি, তাকে সেঠিকি নেলে সে পিলাঙ্কর জন্ম হোক তাকে দেখা যাবে সেঠি, আর যদি কৌশি কারণবশত তার অসুবিধা থাকবে তাকে আমার শিশু রোগ বিশেষজ্ঞ মানে তাকে এমআরআই করা কটক পঠাই দিয়ে, কটক শিশু ভবন যাই তাকে সরকার তরফ সম্পূর্ণ মাগণা ভাবে তার চিকিৎসা করা হচ্ছে।
1: এই লক্ষণটা বাবু কেতে বরস নি কেতে বরস ভিতরে দিচ্ছি এটা দেখা যায়
0: মেইনলি শিশু মানকর বেশি হচ্ছে, আস্তে আস্তে বয়স বড়িবার সঙ্গে তার ব্রেন ডেভেলপ হওয়ার সঙ্গে সঙ্গে সে ধীরে ধীরে কমে কমে আসব, ব্রেন যেত ঠিক সঞ্চালন হব ধীরে ধীরে কমে আসবে রোগ।
1: হলে বলবে গোটে সান্টা পিলাকে ইয়ে মূর্ছা রোগ হঠাৎ কিনা হয়ে যাইছি ছেড়িকি বলে আমার আয়ুর্বেদিক উপচার কলে ডিমান হয়েছি কি এলোপ্যাথি কলে ডিমান হয়েছি
0: নাই, রোগটা নিরূপণ করিবা পাই এলোপ্যাথিক যিবা দরকার বুঝলেন, কোন হয়েছে একচুয়ালি দেখিবা পাই এলোপ্যাথিক যিবে গোটে বিশেষজ্ঞ দেখেকি তাকে সরকারি স্তরে সেটা মাগণা করা হচ্ছে, আর যদি ঘরোয়া উপচার ভাবে মুঁ যেটা কহিলি সেটা করিপারিবে, টিকে বড় লোক হলে তাকে নিয়মিত ভাবে যে অনুলোম বিলোম প্রাণায়াম করিবে বললে তার ব্রেন কু মানে
1: অক্সিজেন
0: ঠিক ভাবে অম্লজান পৌঁছে যাই পড়ে

0: গীত শুনলু কথাবার্তা শুনলু ই ভিতরে আমি খাই আমি শিখবার আছে শিখি বলে এ কানে পুরাই করে সে কানে বার করে দেলে মিশা নয়
1: নয়
0: সেটা খাই লড়াক নাই এবারে বাগদেরিয়া এবারে সোমারি এমনি বকর বকর ইয়ে করে উঠি গেল এ কানে পুরলা সে কানে বারলা চিড়ি গেল সেমতি নাই
1: সেমতি নাই
0: যোনটা আমি শুনলু নি রেডিও টিভি টানতে গেল কোন তেল মিশা আমার কাম ভিতরে লাগাইবার লাগাইলে যাই সেটা সেটা সুয়াদ ঘি মধুর
1: আলজু
0: বেল নকরনি
1: জুয়ার লাগো বাইবনি মন গালুনি
0: আলজুয়ার লাগো